অতি সর্বত্রম গর্হিতম, অতি বিষম অটে, প্রত্যেক স্থানরে অতি বিষম অটে। এখানে আমি ধৃতরাষ্ট্রক গোটে উদাহরণ দিয়ে পারিবা, যে পুত্র স্নেহরে এত অন্ধ ছিলে যে সে কেবল দৃষ্টিহীন নথিলে, সে পুত্র স্নেহরে বহুত অন্ধ ছিলে। শেষরে তাঙ্ক বংশ হিঁ নাশ হয়েগলা, রাজ্য ধন প্রজা হাতী ঘোড়া সময় ধ্বংস হয়েগলে। তেমন অত্যন্ত প্রদর্শন মমতা প্রদর্শন করা দ্বারা সন্তান দিগভ্রষ্ট হয়ে যাতে। আজিকাল মানে সমাজের আজিকাল যা চালছে, মানে যে বিজ্ঞান যেতে আমি ভাবুছু বেশি বিশেষ অগ্রগতি করে গলানি বলে, এই ক্ষেত্রে যদি পিলাঙ্কু আমি যদি আকট করে ন রাখবা, গোটে সীমারেখা ভিতরে ন রাখবা, তাহলে আমাকে বেশি শেষে আমার পরিণতি ভারি কষ্টকর হব, বা আমি সেই সমস্যা ভিতরে গতি করা। তেমনি তার ভিতরে গোটে সীমা রহবা উচিত। সেই সীমারেখাটা কম আমি তাঁকু মমতা প্রদর্শন করুলা ভিতরে মধ্যে ସେମାନଙ୍କୁ ଆକଟ ଭଳିଆ ଗୋଟେ ସେମାନଙ୍କୁ ଗୋଟେ ବନ୍ଧନ ଭିତରେ ଟିକେ ରଖିବା ଆବଶ୍ୟକ। ମମତା ନିହାତି ନିଃସ୍ୱାର୍ଥପର, ଯେହେତୁ ଏହାକୁ ତିଆରି କରାଯାଇନଥାଏ, ଏହା ହୃଦୟରୁ ନିଃସୃତ ହେଉଥାଏ, ଏହା ଶରୀରରୁ ମାନେ କ୍ଷରଣ ହେଉଥାଏ। ମମତାଟା ମଣିଷ ହେଉଛି ଗୋଟେ ରକ୍ତ ମାଂସର ଗଢା ଜୀବ, ଗୋଟେ ରକ୍ତ ମାଂସର ଗଢା ଜୀବ ନା, তার ভিতরে গোটে মান অছি, অভিমান অছি, ক্ষোভ রয়েছে। সে যদি সারা জীবন জনক স্নেহ মমতা দিয়ে বাটি বাটি চালিব, আসরে নিজের খারাপ সময় অসময়ের তাপাই তো আবশ্যকতা রয়েছে, কিছু সেবা, কিছু দয়া, কিছু আশ্বাসনা অবা সমবেদনা, এভাবে কিছু মানবীয় প্রতিদান যেটা কি মানুষ ভিতরে নিহাতি আশা হি রহব। কারণ অযাচিত মমতা পরশি মনীষটে, সে নিজের অবেলারে যদি সে দুঃখে চড়ু থাকে, তা মনরে অভিমান তো আসব নিহতি, যেতবেল সে লোড়ু বা ন লোড়ু এটা সে আবশ্যক করে থাকে। আহিতা যে গৃহর ঘরে আসছে দীর্ঘ দিন ধরে, সে যদি কর্তব্যের অবহেলা করে, যদি এর পরিশোধ ন করে স্বতঃপ্রবৃত্ত ভাবে, সে আশাটা ভিক্ষা করব, নহলে সে আশাটা ক্ষোভে পরিণত হয়ে যাওয়া স্বাভাবিক, তেমনি বিশৃঙ্খলা দেখা দিব। তেমন গ্রহিতা নিজের কর্তব্য করা উচিত, যে মমতাটা পাই আসিছে সে তার কর্তব্য পূরণ করা উচিত, বা তার প্রতিদানর দানর মূল্য প্রতিদানরে নিহাতি পূরণ করা উচিত, নহলে সেই স্থানরে কিছু মাত্রার অশান্তি সৃষ্টি হব। তেমন সে আশাটা রয়েছে মনীষ।

এথেরো গীতটি বাজিগর চলচ্চিত্রর শিল্পী কুমার সানু এবং অলকা ইয়াগনিক, গীতিকার নবাব আরজু, সঙ্গীত নির্দেশনা অনু মালিক।

0: 아수지 하지 깐디 아수지 깐디 아수지 깐디 아수지 하지
1: এথর আসন্ত শুণবা ওড়িশী লোকনাথ পট্টনায়কঙ্ক রচনার কণ্ঠ দিয়েছেন অখিল কুমার লেঙ্কা।

0: আরে পাহান্তিয়া পাহান্তিয়া সময় যমুনা কূলরে নোটিস ধরি দূতি যাই পৌঁছি গলে কৃষ্ণক পাখরে। কৃষ্ণ যমুনা কূলরে স্নান করুছন্তি, দূতি পৌঁছি কৌছন্তি, হে কৃষ্ণ আমার জজ সাহেব আদেশ দেইছন্তি তমুকু আমি বাঁধি ধরি পলু যাক, নোটিস দেখ।
1: হ্যাঁ হ্যাঁ, তোমার নাঁরে সমন জারি হইছে।
2: কোন হইছে?
0: চুক্তি।

0: limsi ye limsi
1: limsi
0: yan dol de
1: dolo dolo
0: abla lai godan da khitna bara
1: ami kopan je itje tiate sofa me beseng jaking sofa me te tele abara
0: yai nami to schoolin den pajan ji gorjang lena jiden ha nyanga da kolen de bangsa dol dokote
1: anji schoolin sile ইলাজ গরজাংলেন আনজি গরলে ডকুতজি
0: হ্যাঁ
1: এতে না আসেন
0: হ্যাঁ
1: ইয়াংঞ্জি ওয়াংঞ্জি পসেজন ইংগালে বাঠন
0: নিতেনে
1: এতে না আসেনলেন টিউশন গরজাংলা বই
0: জংনাসান টিউশন না পাইন দে দে হ্যাঁ হ্যাঁ সিং বড়া আবারা মেনজি ডল ডলতে
1: ডল
0: ডল এন্ড জংনা তে জংনা বারাম বারাম গলামচি দে এতেলে নামি তিঙ্গালে পেন্ডেন আগান্তি নামি গরজাং লেগাম বারান যদি সিঙ্গিনা বারা মেলেন দিলেন জুল ভবিষ্য লেগান জি গলাম ওটা
1: সবিং আপসে জি চাকরিন নাংতে যে গামলে
0: মান্যতে দে
1: এতে নাসেন বারান গয়েন জি দেনেন আনিন জি এতে না বারা তুবলেন জি দেনেন আনিন জি
0: জুলো মরে না আও কত ডলা বের না বংশা বের না
1: আও
0: তাসেলে নামি কানা জোগালিং কানে টেকনিক জোগালিং হ্যাঁ নাঙ্গান পজন ভবিষ্যৎ অন্য সেলানি নিজে আজেংলে তনংতে কনাসন ওয়াঞ্জি ইয়াঞ্জি বারন ক্লাস টিচার গান মাস্টার নানি বর দায়িত্ব রকল দেন কনাসেলে তিন আঙাতে সিং ইচিন জি পজন জি তাকানি ওয়া ইয়াঞ্জি বারন দায়িত্ব রকল হড়ি দিন গামতে তে কই দেন পজন না ভবিষ্যৎ পজন না মরে না আনি আজেংলে নানি আজেংলে তনংতে হ্যাঁ এতেল নাম্বার তিন নাম তো দিনা দিনা আলা আলা পজন জি তুম সৌরাষ্ট্রী কাশীর দিয়েছি আদিবাসী জি কম্পিটিশন ডেলি যা কত আসলে মানে সময় নষ্ট হের মেলে বি সিংটা কলি মিডালে যা হোস্টেলটা কলি মিডালে যা মানে এতে নাংনা আমন ডেলে পজন জি কেন আসলে মানে তিন গান সাবি মিলে আওগাল আইয়ানজি পজন জি আডি নাগান ডগল ডকুতে পজন নাগান আনি নাংতে হ্যাঁ কেন আওগাল দেয় ওটা তিন গামতে যদি নমি ফসি বিঞ্জি ইতিন সময় আসুরাং রে লেন গরজাং আমরা রাজডেন ওয়ানিচি
1: গরজাং লং তো আশা দিদি এমা
0: ইমার্জেন্সি আছে কত দে
1: ইমার্জেন্সি আছে ডাকু জঞ্জি
0: এতে নাম্বার ইতে দেতে
1: আও আও
0: ও মায়াই তো নমি এতেলে আবই কুলমজি নমকানি গনুনা বর্তালে মলেন অরন বারান দাসান সে পালন নদিনা নম তো গনুর ওয়ান্ত গুরতে গুরে আইনতা করজাং গুরতে গুরে এতেলে ওয়ান্ত ওয়ান্ত নমি গুসরন রাখু অরণ আমন রাসলে মাসে কালকাল রাখতে ইতনা সঙ্গাল বেন্দেন মানলেন উড়ালেন গামতজি চারশো ফিটি গেলে পাঁচশো তাসেলে মানলেন আইন বার্তায় আইন আঙ্গাই আইন আডিনালেন মালেন সাক্ষাই যদি বারান তাসান তুলে বেন্দে কানি অরণ আমরা ডরগান বা সিতাই ইজ্জতে মানলেন রিডালে ঢকোতাই কেনা সেলে মানলেন কানি অরণ আডিনা মানলে নাঙ্গানালেন আপার্টমা বারা নাগিল লেবে নান্দ মালে যদি কানি উঞ্জি মলাঙ্গে যদি হোস্টেলে মেনে বমি নাম যাকে মালে মাংলে সারদাগা মেং তাই মেং তেমবে কেনা সেলে কেনা বার্তা মালেন অর আমন্দ্রা শ্রীগান গুসরান ববরান সারা পিপি হ্যাঁ ডা নাঙ্গান কড়ে যা খান যা কাতনি কি বিনতে সে কইতে মালে অর আমার ডলগা আর রাজান পাশে নাং তেবে ইয়াই নাম তো আবই ইয়ং বই রবাং লেবে ইয়ং বই রবাং লেবে আনি তুরংবান আর্মি চাকরি মেয়েতেন এতেলে আনিন আর্মিন চাকরি আরতলেন রিটায়ার হলেন পরে আনিন সরঙ্গুইতে নাডিঙ্গুইতে সব বিহরতেন ড কেন ইয়ং বজন আতরংবান চাকরি মার ডেল দেয়া বারান জোপরকা মেতে আবই কৃষি বিভাগ চাকরি তুম দিতে গেলামে রানি টেকনিকে আয়না কানি সারাম পলতবে আয়না কানি গুসন গুতবে আয়না কানি আজম

বেনার নং লবে কানিয়ান নং লবে ডেলি যা নামি কানি আবার্তা লিং আসুন রগান আবার্তা নান্দ গনুর গনুর সমজন জি ফলাথ জি ওয়ান দান রুকু তে কুদা তে তেন সে সমজন জাগান লে আর থিং জি আর লেন তেতে সমজ আলান্ডে তে তাবং লে তুম কানি সমজ কিম কিম লে তেতে আর থিং জি এতে লে আলা আলান সমজন রে তে ওয়ান তে ডোবাকি টায়ার উন্ডকলেন্ডে তেতে ডান কো তরঙ্গে তিনডেন আং কালো বঞ্জাকিন ডান তরঙ্গে তিনডেন উপাসন বঞ্জাকিন সমজন জি ঢকুল নিন্দ্রেন তেতে আর থিং জি আর নিন্দ্রেন সমজন জি আলা আলাম ফেলতে কেনাসন নাম তো সমাধান ডজন প্রকার ডাকো মাইক্লোস এমিক্লোস গামছে সমাধান জি কেতাসলে মাল্যান সমাধান জি রমলাইন্দ্রেন মালেরিয়া আসু আড়তাই ডেঙ্গু না রোগ তুম মনরান ডেতে কেনাসলে মাসে কালকাল ডেঙ্গু যদি ডেলেন্ডেন মনরান আমসেং আলাহাল কালকাল ডে কেনাসলে মাল্যান ঞাঙ্গত কি মরি গান্ডকো তেমবে চিংলে করুংলে দ্বারালেন সিনরিলে তুম মরি গাঢ়কলবে সে কয়দে আসুন রঙামালি তা কলাই রীতে আড়ো হয় পশিলেন জি নমি পদ্মজি তিনা গলা মানে জি কেনাসলে পদ্মজি মরি গা আড়কুবা সন্দে ওয়াই আর এনবা মাল্যম তবে

0: আলে জুয়ার লাগো বাইব নিমন
1: আলে মই মিশা জুয়ার কলি নি
0: কিন্তু সমরা নিমান নাচুস কি
1: নিমান বলে কাইটা পা এবে তো কাম দাম অল সারি গলা অল কাম বলে সারলা বলে কাইটা করছো
0: কাম রইলে মিশা কাম করবা কে ন এলা নিও এ জিন্তি পানি মারলা নি আর খো নাই নি
1: পানি আইলান যা পা আমার বাড়ি তো সে জিবরি জিবরি সে অতি বড় বড় সাই নাই কোন কোন বাড়ি জবর হইলা নি কোন কোন বাড়ি জিবরি জিবরি পানি হই না কাইনে সেন তার সে অল অল বেড়া বড়ি মন সারাই দিল অল অল আলে কেন দার আছোস
0: আরিয়া তো খাই কবিতা সেন্তিয়া খারি দুঃখ বলে খাইটা ও গোর সংসার করবার লক্ষ্যে আর তোকে খাই কইবি মুই সে বাটে সাতরা সাতরি ই বাটে পিলা টকি সবকে দেখলা বলে কারে মকে ন এলা নিও মরা আর কাইটা বলে গাগড়ার বপু নাই নি কাকে খেন্তি এলে করবি ই বাটে গোর কাম করবি কি হাই বাটে পাদাই কাম করবি খেন্তি করবি ক মুই হ্যাঁ মোর গাগড় মিশা আলো বল ন লাগলা নি কে মিশা জ্বর জ্বর পরা লাগলা নি
1: হাসপাতাল যাইলো কেন্দারে লে
0: হাসপাতাল আর জিবি আর ন গেলে তো বাট নাই আর মুই পড়ে যাবি বলে মোর পিলা ঠকিব না আর মোর সাতরা সাথে হইরে নেই যাবি
1: তার তো জীবন আছে বল তো তার দুঃখ আসতে রয়েছি সুখ আসতে রয়েছি সেন চালতে রয়েছি আর
0: ওই ওই ওই
1: এবে গোটে বাটে আইলা বলে মুই গোটে কথা শুনলি যে সৎ ভাবনা দিবস বোনাজি আছে এলে মুই অল ভাবলি যে খাইটা সৎ ভাবনা বলে অল ডাউট করলি সৎ ভাবনা বলে কেনতার যে
0: খাইটা বলে তুই বলবাটা সৎ ভাবনা দিবস বলে আমার প্রতি বরস অগস্ট 20 তারিখ দিন পালন করা হয়েছি হ্যাঁ হাইটা বলে আমার জন পূর্বতন প্রধানমন্ত্রী রেলাই নাকি রাজীব গান্ধী হাই বাবুর জন্মদিন প্রতি বরস অগস্ট 20 তারিখ দিন পালন করা হলানি সদভবন দিবস বইলে এমতি একা সবু ভিতরে একতা ভাব রু আর ভারত ভিতরে কিন্তু উন্নতি হয়েছি আর একতা ভাব কিন্তু রয়েছি এ বাবু আমাকে বার্তা দেলাইনি সেটার গিনে আমি সদভবন দিবস পালন করলুনি
1: গীত শুনবা
0: বাজাই দিবি।

0: এলে তুই করবার যাই রেলিস মনি
1: ওই বাবা এ দে ডক্টর গলো পাশে এলি
0: কাইটা
1: আমার ককল মন কাই কাইটা মনি স্তেরছি না সে শ্বাসর কেন্দার লানি আর কেনতে কলে নি কইছি সে বিষয় কথাই আছে
0: আলে আলে
1: বাজা দেবে আলে বাবু জুয়ার
2: আ জুয়ার জুয়ার
1: আলে তোমার পরিচয় কোন দে বাবু
2: ডাক্তার সুদর্শন গৌড় আয়ুর্বেদিক ডাক্তার জয়পুর
1: আলে বাবু ডক্টর কাম করে কেতে বর্ষ পরে এলানি বাবু
2: পাখাপাখি 35 বর্ষ হলানি
1: আলে বেশি বর্ষ হলানি বাবু এলে বাবু এ শ্বাস রোগ বলে কাটে বাবু এটা
2: শ্বাস রোগ মানে যে মানের ইমিউনিটি পাওয়ার কমে যাব সে মানুষ থন্ডা রোগ হয়ে তারপরে শ্বাস রোগ কু সেটা আক্রমণ করিব
1: বলে এটা কেন তার ফুণ্ডবাটা করাবে শিখ বাবু কেনতে
2: শ্বাসক্রিয়া নেবার কষ্ট হব এই যে আমার কফ জমি যাব লংস রে ফুসফুস রে যেটা কুয়া হচ্ছে কম জমি গেলা পরে তাকে ইয়ে নেবার কষ্ট হব
1: এলে এটা কেনতে জানি এসি প্রথমে এটা শ্বাস রোগ হলানি বলে করি
2: এবং ইয়ে কু নেলে তার শ্বাসক্রিয়া কেতে হচ্ছে তার গতি যে দেখিলে সে ডাক্তার জাণিপারিবে এটা শ্বাস রোগ কি কোণ হচ্ছে শ্বাস নেওয়ার কষ্ট হব মানে সে বসি পারিবনি উঠি পারিব এসব কষ্ট হব আর ডাক্তারখানা নেলে সে দেখি তাকে শ্বাস বলি চিহ্নট করে পারিবে
1: এলে প্রথম জ্বর দারছি কি এমনি কাকর দারি কি না
2: থন্ডা থন্ডা থন্ডা থন্ডা জনিত হয়ে কফ বড়ি কি তাকে শ্বাস রোগ আক্রমণ করে
1: এলে এটা সান লোক কেউ কেউ বড় লোক সব কে দারছি বাবু কেমনি
2: সমস্তঙ্কু সমস্তঙ্কু ছোট পিলা ঠু আরম্ভ করে বৃদ্ধ লোক পর্যন্ত সমস্তঙ্কু
1: এলে সেটাকে কেমনি আমি নিকরে বাকে কেমনি কেমনি আমি সাবধান রেবারছি বাবু
2: ଆମର ଆୟୁର୍ବେଦିକ ପଦ୍ଧତିରେ ଏଇ ଯୋଉ ଅଁଳା ମହୁ ତାପରେ ଗଲେ ହରିଡ଼ା ଚୂର୍ଣ୍ଣ ତାପରେ ତୁଳସୀ ରସ ଅଦା ଏସବୁ ଯଦି ଇଏ ଖାଇଲେ ତା ଶରୀରରେ ରୋଗ ପ୍ରତିରୋଧକ ଶକ୍ତି ବଢିବ ବଢିଲେ ତାକୁ ଆଉ ଆକ୍ରମଣ କରିବନି ଯଦି ଶ୍ୱାସ ରୋଗ ହେଲା ବେଳେ ଶ୍ୱାସ ରୋଗ ପାଇଁ ଅଲଗା ଔଷଧ ଅଛି ଯେମିତି ଆମର ଶ୍ୱାସ ଚିନ୍ତାମଣି ଅଛି ଶ୍ୱାସାରି ଅଛି ଆଉ ତମାବୁଟି ଚୂର୍ଣ୍ଣ ଅଛି ଆସ୍ଥା ଲେହ ଅଛି ବହୁତ ଔଷଧ ଅଛି ତାକୁ ଦେଲେ ତାର ରୋଗ ଉପଶମ ହେଇପାରିବ
1: ହେଲେ ଏ ରୋଗଟା କଣ ବୟସ ଅଧିକ ଅଛି ବାବୁ ସାନ ପିଲାମାନଙ୍କ
2: ଛୋଟ

0: बढ़िया मुई मिसाउर काता जिकाय लची
1: सुन जा लोस
0: जा रे लिखाय की तू ही सुनाई बुसाम रो बाई बुनी के मुई मिसा सुनाई बियो
1: सुना काय पा जा गया छ मुई आपा आ आनिया छ बोल के रे
0: सुनाई देउ
1: हले
2: हले बाबू जुआर लगाओ
3: जुआर
2: तब ना आलो कोई दियास
3: अपना रवि कुमार सीता बालक दास
2: तमर घर कोंती
3: हमर सोलपा
2: बोले सिरा कोंती बाबू सोलपा बोले
3: पेपर मिल दोनपुर रास्ता कालियागा पाखरे
2: तमे काय पार्टी कलासनी
3: পনিপরিবার
2: কি ধান চাষ ঘেনি আনিকি বিকলাস যে লাভ কিনতে হলানি তোমাকে
3: আজিকাল লাভ করলে তো জানবার চাষ কাজ আজিকাল যেটুকি মিডিল ম্যান মানে তো লাভ করলে নি আর কাইটা
2: এলে এবার বাবু ফানির দিন তো জবর খাইটা ছাতি মিললানি খাইটা সে বড়া ছাতি আর শ্রাবণ ছাতি
3: ছাতি বালিশরা চটু মিললানি খাই
2: সেটা কিনতি মিললানি আর কমতি মিললানি আর সেটা কিনতি এলানি বা বলো কই দিয়াস
3: বড়া ছতু বলে রথযাত্রা টাইম রে মিলছি সে গোটে মাস মিলছি বড়া ছতু কাই করবা বলে জঙ্গল তানে একা মিলছে
2: জঙ্গল তানে একা
3: উশোয়াস মাটি আনে একা রয়েছি কাঠ শাল গছ মানে লাগি রয়েছি জন্দি শাল গছ মানে বেশি অছি এই জায়গার একা বড়া ছতু বেশি রয়েছি সে গোটে মাস একা মিলছে তারপরে ন মিলে
2: সেটা জবর রেট কি বাবু
3: জবর রেট বলে এটি রেট করলে নি নানি নলে এতে রেট নাই
2: ওই বাবু মুই কইবাটা খাইতা বলে সেটা তো তাস করবাকে নহলানি সেটা তো প্রকৃতি লগে মিলানি আর সেটাকে কিনতি অধিক রেট করে বিকি দেলাসনি মার্কেটে
3: মিললা সরি বলে 5 কেজি 10 কেজি মিললে ঘর

কথাচিত্র রাজকুমার, দুয়েত কণ্ঠশিল্পী মহম্মদ রফি এবং সুমন কল্যাণপুর, গীত রচনা করেছেন হর্ষ জয়পুরী, সঙ্গীত নির্দেশনা

কথাচিত্র অভিলাষা। দ্বৈত কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর এবং কিশোর কুমার। গীত রচনা করেছেন মজরু সুলতানপুরী। সঙ্গীত নির্দেশনা রাহুল দেব বর্মণ।